0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: মুন্না কবা কি হিনাকে দেড়াহিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়াহিয়া
0: আফনাস দেড়াহিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরকো হেন্না হিন কামেন নে আফুন তি কাং কোলান্ন
1: তি কো দুং হাউ দাই রাঙ্গালায়ে তি হে মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না রাকাং কাং কো দেন না হে দি মুন্না আবার হা উপাওয়ে

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়াফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়াফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুল ওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদু কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেব্বা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতি হে কেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া করাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমুম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কুরামুং গেন্দা দুয়াসওয়ারেগ্গা মি বিসনালুং কোম্মেহেন বেনুন নুগুতায়ে হিতাম মে রীতিকো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকতাকে

আল্লাহ দারি খালাকো হিপ্পেবে খামাং এউরেম বুনে ফুয়ে এবাহি আল্লাহ দারি খালাকো ওয়া খামা ইয়াহুদিনাই নাসরাই নাই মুশরিকুম বুনুয়ে একালাগ হুস্তাহির ওয়ান্থ খামায়ে আদি কিয়েত উডু থাকায় বিমগা ওয়াহা থাকে চকায় খামে মিলখে ওড়গিম বানি একালাঙ্গে সে এমমেহা থাকে চায় খান্ত একালাঙ্গে খিয়ে মামবে আলুয়েতুয়ে গিমবে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বলা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমএ ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ার রাঙ্গাল বেহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহে এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহে বহুগা সুয়ালো আন্না কোঙ্গেন কোন্নানি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
2: শাবিয়া

0: হ্যাঁ বড় এমনি মুনা গোটে হ্যাঁ বড় খত তবক মুজে এমনি হুনা তা দিয়ে
1: ইঙ্গা লাওয়ে দামা কোন লাওয়ে যাও দে
0: একু দিন না এঙ্গে না যা মিলাও
1: হ্যাঁ ফাইদা এঙ্গে তো যা মিলাও
0: আ এঙ্গে
1: মারহাবা
2: দিবে এফএম কে কমে গাড়ি রেগে ফুরতাম লাভে কবস দিবে আমিল্লা রাগে লাভে।

0: হুদুম,
1: কালাই হুদুম। আমি এখানে নদিয়া একে মেঘাহাজ দিবে এফএম।
0: ইসলামী উদরেহুগ ফামালে ফাওয়ানি হরদনা শাহসিয়েতাহুগে আলিগাদ বিদুয়ারু
2: আলকনমেং এমএমএস দন্ন গতুগা ইসলাম দীনুগে হিমিনে আলুকমগে দায়রায়া মুআমালাতুগে দায়রাগা বাই কান্তাতা ওয়াকি গতকা কুরুমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব কুরাফাফা

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ইহন্ন তিমন রসকলাং দিব্যিতকে তিন্ত্য ব্যামি হুং হে দকুরাশে এই দুয়াহিং অমুগে কুরিনে এ দুয়াহুগা বিয়ফারে কুরুমে এ বহি ফিদুয় দীগিন সালামে ভানে মগিনুয়ে আদি মমফায় কুদ্দনিবি রাহমে তিরকমে বিষ্ণুয়ে আদি একলাঙ্গে ইদন ফুলুম মেনুই শফায় তিরকমে বিষ্ণুমে বেমে খা ফিরুন্নকি হম আনিয়াবিরিনে।